শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি ১৫ ঘটিকায় ১১৬৫৫ কিলোহার্টজে

সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএসকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 29শে সেপ্টেম্বর মঙ্গলবার, জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় সোমবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় শ্রাবণী মুখার্জি এবং আমি শিপন দাস। এনএসকে জানতে পেরেছে যে জুলাই মাসে একটি বড় ভূমিকম্পের পর সহায়তার প্রয়োজন থাকা সত্ত্বেও জাপানের কুমামোতো জেলার একটি শহরের অনেক পরিবার আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিচ্ছে না। ইয়াতসুশিরো শহরের কর্মকর্তারা জানিয়েছেন, গত শুক্রবার পর্যন্ত তারা এমন অন্তত প্রায় 2000 পরিবারের তথ্য রেকর্ড করেছেন। শনিবার পর্যন্ত শহরের আশ্রয় কেন্দ্রগুলোতে যতগুলো পরিবার আশ্রয় নিয়েছিল এই সংখ্যাটি তার 4 গুণেরও বেশি। আশ্রয় কেন্দ্র ব্যবহার করা এড়িয়ে চলা ব্যক্তিরা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নিজেদের বাড়িঘরে বা অন্য কোথাও অবস্থান করছেন। তারা কী ধরনের জীবনযাপন করছেন এবং কীভাবে তাদের সহায়তা দেওয়া সম্ভব তা নির্ধারণ করা কঠিন হওয়ায় তাদের অদৃশ্য আশ্রয় প্রার্থী হিসেবে অভিহিত করা হচ্ছে। ইয়াতসুশিরোর কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে এবং ত্রাণ সামগ্রী নিতে আশ্রয় কেন্দ্রে আসা লোকদের সাথে কথা বলার মতো পদ্ধতির মাধ্যমে অদৃশ্য আশ্রয় প্রার্থী থাকা পরিবারগুলোর সংখ্যা গণনা করেছেন। অদৃশ্য আশ্রয় প্রার্থীরা আশ্রয় কেন্দ্রে যেতে অস্বীকৃতি জানানোর যে কারণগুলো দেখিয়েছেন তার মধ্যে রয়েছে নিজ বাড়ি থেকে কৃষি জমির অতিরিক্ত দূরত্ব এবং ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে উদ্বেগ। নগর কর্তৃপক্ষ এই ধরনের আশ্রয় প্রার্থীদের মধ্যে পানি, খাবার ও অন্যান্য সামগ্রী বিতরণের পরিকল্পনা করছে। তারা অন্যান্য কল্যাণমূলক সহায়তা প্রদানের জন্য কাজ করবে, যেমন বয়স্ক নাগরিক বা প্রতিবন্ধী ব্যক্তি থাকা পরিবারগুলোতে জনস্বাস্থ্য বিষয়ক নার্সদের পরিদর্শন। জুলাই মাসের শক্তিশালী ভূমিকম্পটি দেশে 0 থেকে 7 মাত্রার স্কেলে 6-এর উচ্চমাত্রার তীব্রতা ইয়াতসুশিরো শহরকে কাঁপিয়ে দিয়েছিল। জাপানে বর্তমানে চলমান 2026 এশিয়ান গেমসের আয়োজকরা ক্রীড়াবিদদের জন্য কন্টেইনার হাউস উন্মোচন করেছেন। মূলত কিছু বিদেশি অংশগ্রহণকারীর পক্ষ থেকে সেই সুবিধাগুলোর উন্নতির দাবির প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আইচি নাগোইয়া এশিয়ান গেমস আয়োজক কমিটি রবিবার বাসস্থানগুলো উন্মোচন করেছে। বিদেশ থেকে আসা কিছু ক্রীড়াবিদ প্রায় 2000 মানুষের আবাসন সুবিধা সংবলিত বাড়িগুলোর মানোন্নয়নের জন্য অনুরোধ করেছেন। তাদের মধ্যে অনেকেরই অভিযোগ যে থাকার কক্ষগুলো অত্যন্ত সংকীর্ণ এবং বিছানাগুলো প্রয়োজনের তুলনায় বেশ ছোট। কমিটি জানিয়েছে তারা উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখবে এবং ক্রীড়াবিদদের জন্য আরও ভালো পরিবেশ নিশ্চিত করবে। গেমস আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই পরিচালনাগত ধারাবাহিক কিছু ভুল ও সমস্যা আয়োজনটিকে বিপর্যস্ত করে তুলেছে, যা আয়োজক কমিটির ব্যবস্থাপনা নিয়ে বিদেশি গণমাধ্যমে করা সমালোচনার জন্ম দিয়েছে। গত 18 সেপ্টেম্বর পুরুষদের হকি ম্যাচের আগে দক্ষিণ কোরিয়ার জাতীয় সঙ্গীতের পরিবর্তে ভুলবশত উত্তর কোরিয়ার জাতীয় সঙ্গীত বাজানো হয়। এই ঘটনাকে মানবিক ভুল উল্লেখ করে ক্ষমা চেয়েছে আয়োজক কমিটি। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দক্ষিণ কোরিয়ার দলের কাছে ক্ষমা চেয়েছেন এবং কমিটি আনুষ্ঠানিকভাবে লিখিত ক্ষমা প্রার্থনা করে। ক্রীড়াবিদদের পরিবহনের জন্য ব্যবহৃত বাসের সময়সূচি নির্ধারণে বিলম্ব ও ত্রুটির কথাও ক্রীড়া দলগুলো উল্লেখ করেছে।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচ কেবল জাপান থেকে। জাপানের আবহাওয়া কর্মকর্তারা একটি শক্তিশালী টাইফুন দক্ষিণাঞ্চলীয় দ্বীপের দিকে এগিয়ে আসায় সেই এলাকার বাসিন্দাদের উঁচু ঢেউ ও প্রবল বাতাসের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। অস্থিতিশীল আবহাওয়ার কারণে দেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে সম্ভাব্য ভূমিধসের বিষয়েও তারা সতর্ক করছেন। জাপান আবহাওয়া এজেন্সি জানিয়েছে, সোমবার দুপুর 12টা পর্যন্ত টাইফুন সুরিগে ওকিনাওয়া জেলার মিনামি দায়িত্বজিমা দ্বীপের উপকূল বরাবর পূর্ব উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছিল বলে অনুমান করা হচ্ছে। জেলা জুড়ে প্রবল বাতাস বইছিল। সোমবার ভোরে কিতা দায়িত্বজিমা দ্বীপে ঘণ্টায় 100 কিলোমিটারের বেশি গতির দমকা বাতাস রেকর্ড করা হয়েছে। এদিকে একটি শরৎকালীন বৃষ্টিবলয় জাপানের উত্তর থেকে পশ্চিম পর্যন্ত বিস্তৃত অঞ্চলে বায়ুমণ্ডলীয় পরিস্থিতিকে অত্যন্ত অস্থিতিশীল করে তুলেছে। এজেন্সি জনগণকে ভূমিধসের ব্যাপারে উচ্চ সতর্কতা অবলম্বন করার এবং বজ্রপাত ও দমকা হওয়ার বিষয়ে সাবধান থাকার আহ্বান জানাচ্ছে। ব্রিটিশ পুলিশ জানিয়েছে যে তারা দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি বিমান ঘাঁটির কাছে সন্ত্রাসী হামলার প্রস্তুতির অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করেছে। স্থানীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, মার্কিন বাহিনীকে ইরানের স্থাপনাগুলোতে হামলা চালানোর জন্য সেই ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়ার কারণে সন্দেহভাজনদের সঙ্গে ইরানের সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ রবিবার জানিয়েছে যে দিনের শুরুতে রয়্যাল এয়ারফোর্স ফেয়ারফোর্ডের কাছ থেকে সন্দেহভাজনদের তারা আটক করেছে। তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইন এবং সন্ত্রাসবাদ আইন লঙ্ঘনের সন্দেহ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, 3টি সন্দেহজনক গাড়ি ঘাঁটির দিকে এগিয়ে যাচ্ছে এমন একটি ফোন কল পাওয়ার পর কর্মকর্তারা তাদের আটক করেন। চলতি বছরের শুরুতে ব্রিটিশ সরকার হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজে হামলা চালাতে ব্যবহৃত ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং অন্যান্য স্থাপনায় হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রকে তাদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে সম্মত হয়েছিল। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ইরান হুঁশিয়ারি দিয়েছে যে তার বিরুদ্ধে সামরিক অভিযানে ব্যবহৃত সব ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হবে। এই ঘটনায় ইরান বা অন্য কোনো দেশের সম্ভাব্য সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে পুলিশ বলে খবরে আরো জানানো হয়। ইসরায়েলের সম্প্রতি পরিচালিত একটি জনমত জরিপে দেখা গেছে যে শাসক ও বিরোধী জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে এবং 27 অক্টোবর নির্ধারিত সাধারণ নির্বাচনে কোনো পক্ষই সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে মনে হচ্ছে না। ক্ষমতায় থাকতে আগ্রহী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় তার ডানপন্থী লিকুদ পার্টি এক সমাবেশে ভাষণ দেন। কয়েকদিন আগে ইসরায়েলি টিভি চ্যানেল 12 এর প্রকাশিত জনমত জরিপের ফলাফলে দেখা গেছে যে লিকুদ পার্টি নির্বাচনের আগের তুলনায় সংসদীয় আসন সংখ্যা 1/3 বেশি হারাতে পারে। এই জরিপের ফলাফলে আরও ইঙ্গিত পাওয়া যায় যে বিরোধী দল ইয়াশার পার্টি বৃহত্তম শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে। আগামী মাসের শুরুতে চলমান ইহুদি ছুটির মরশুম শেষ হওয়ার পর নির্বাচনী প্রচারণা পুরোদমে শুরু হবে বলে আশা করা হচ্ছে।
1: এনএস কেওয়াল জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

0: কনিচুয়া, এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি সহজে জাপানি ভাষা অনুষ্ঠানে। উপস্থাপনায় আমি তনুশ্রী বিশ্বাস
1: এবং আমি হীরক খানও আপনাদের সঙ্গে আছি ভাষা শেখার এই আনন্দময় ভ্রমণে।
0: তাহলে আর দেরি নয়, শুরু করা যাক আসরের 31তম পাঠ।
1: হারুসান হাউসে বসে যখন তাম, মিয়া এবং কাইতো গল্প করছিল, ঠিক তখনই এসে হাজির হয় মাইক। মার্কিন নাগরিক মাইক জাপানি সংস্কৃতির ভক্ত।
0: তাহলে চলুন শুনি 31তম পাঠের কথোপকথন।
2: এবারে
0: প্রতিটি লাইনের অর্থ বুঝে নেয়ার পালা।
1: তাম এবং মিয়াকে মাইক বলল,
0: আসছে শনিবার কাইতোকে সঙ্গে নিয়ে নিনজা মিউজিয়ামে যাচ্ছি।
1: মিয়া বলে,
0: মাইক সান, আপনি আসলেই নিনজা পছন্দ করেন তাই না?
1: জবাবে মাইক তাদের দুজনকেও সঙ্গে যাওয়ার আমন্ত্রণ
3: জানায়।
0: হ্যাঁ আসুন না, সবাই মিলে একসঙ্গে যাওয়া যাক।
1: তখন মিয়া তার অপারগতা প্রকাশ করল।
0: শনিবার আমার একটু অসুবিধে আছে।
1: এদিকে তাম জানালো,
0: আমারও ক্লাস রয়েছে।
1: কাইতো বলে,
0: দুর্ভাগ্যজনক। আচ্ছা তাহলে আমরা দুজনই যাব। মাইক আর কাইতো যে জাদুঘর বা মিউজিয়ামে যাওয়ার পরিকল্পনা করছে সেটি জাপানের মিয়ে জেলায় অবস্থিত। সেখানে ইগা উয়েনো শহর নিনজা পল্লী হিসেবে পরিচিত। আজকের মূল বাক্য হচ্ছে আসুন না সবাই একসঙ্গে যাওয়া যাক। এ ধরনের বাক্য হল কাউকে একসঙ্গে কিছু করার জন্য আমন্ত্রণ জানানোর মোক্ষম হাতিয়ার।
4: ইশ্যনি
0: মানে একসঙ্গে, আর
4: ইকিমাসেন
0: এটা হল যাওয়া অর্থাৎ
4: ইক
0: ক্রিয়ার মার্জিত নাবোধক রূপ। এর পরপর প্রশ্নবোধক পার্টিকেল কা জুড়ে দিলে বাক্যটি আমন্ত্রণ সূচক বাক্যে পরিণত হয়। আজকের পয়েন্ট হচ্ছে এই বাক্য
4: ইশ্যনি ইকিমাসেন কা।
0: আমন্ত্রণ সূচক অভিব্যক্তি প্রকাশ করতে জাপানি ক্রিয়ার মাস রূপ থেকে মাস অংশটি বাদ দিন এবং সেখানে জুড়ে দিন
4: মাসেং,
0: আর সবশেষে পার্টিকেল কা লাগিয়ে বাক্যটিকে কিছুটা ঊর্ধ্বমুখী স্বরভঙ্গিতে বলুন। বাংলায় আমরা যেমন আপনিও যাবেন না বলে একসাথে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাই, তার অনুরূপ অভিব্যক্তি এটি।
1: বন্ধুরা শুনে শুনে বলুন।
0: এবারই একটি নমুনা সংলাপ শুনি যেখানে একজন আরেকজনকে একসঙ্গে কিছু করার আমন্ত্রণ জানাচ্ছে। শুনলেন নমুনা সংলাপ, অর্থটাও জেনে নিন।
5: কোনবান ইশ্যোনি গোহান ও তাবে নি ইকিমাসেন কা,
1: আজ রাতে চলুন না একসঙ্গে বাইরে কোথাও খাবার খেতে যাই।
4: কোনবান
0: মানে হলো আজ রাতে, আর
4: ইশ্যোনি
0: মানে একসঙ্গে, এরপর
4: গোহাং
0: মানে খাবার, কাজেই
4: গোহাং ও তাবে নি ইকু
0: কথাটির মানে দাঁড়াচ্ছে খাবার খাওয়ার জন্য যাওয়া। এবার যাওয়ার আমন্ত্রণ প্রকাশ করতে যাওয়া বা
4: ইক
0: ক্রিয়াপদকে রূপান্তরিত করে
4: ইকিমাসেন কা
0: বানানো হয়েছে।
1: উত্তম প্রস্তাব, চলুন যাওয়া যাক।
0: কারো প্রস্তাব বা ধারণার ব্যাপারে সম্মতি জানাতে
4: ইডেসনে
0: কথাটি বলা হয়। এরপরে
4: ইকিমাসো
0: কথাটি আসলে যাওয়া বা
4: ইক
0: ক্রিয়ার মাসো রূপ। এই সংলাপে এটি হচ্ছে আমন্ত্রণ গ্রহণ করার অভিব্যক্তি।
1: দিদি, আমার যতটা মনে পড়ছে, 22তম পাঠে আমরা শিখেছিলাম মাশো দিয়ে আমন্ত্রণ জানানো হয়, যেমন আসুন ছবি তুলি কথাটির জাপানি শাসিন ও তরি মাশো। তাহলে আজকের মাসেনকা কথাটির সঙ্গে মাশো কথাটির পার্থক্য কি?
0: মাশো কথাটি দিয়ে বক্তার প্রস্তাবে রাজি হতে শ্রোতাকে উদ্বুদ্ধ করার ধারণা প্রকাশ পায়। অন্যদিকে মাসেনকা কথাটি দিয়ে বেশ মার্জিতভাবে জানতে চাওয়া হয় যে শ্রোতার পক্ষে একত্রে অংশগ্রহণ সম্ভব কিনা।
1: বুঝতে পেরেছি। বন্ধুরা, এবারে শুনে শুনে বলুন।
0: আমন্ত্রণ জানানোর এরকম আরো কিছু বাক্য অনুশীলন করা যাক। সবার সঙ্গে একত্রে বারবিকিউ করতে চাইলে কিভাবে আমন্ত্রণ জানাবেন? জানিয়ে রাখি, সবাই মিলে কথাটির জাপানি হলো
4: মিন্নাদে,
0: আর বারবিকিউ করা মানে হলো
4: বারবিকিউ ও সুরু।
0: এখানে থাকা
4: সুরু
0: ক্রিয়াটির মাস রূপ হচ্ছে
4: শিমাস।
0: তাহলে বলুন তো দেখি,
2: মিন্নাদে বারবিকিউ ও শিমাসেন কা?
0: আজকের বোনাস বাক্য এটি নেওয়া হয়েছে মিয়ার সংলাপ থেকে। সে যে কথাটি দিয়ে মাইকের প্রস্তাব প্রত্যাখ্যান করল, সে কথাটি আমাদের বোনাস বাক্য। শুনলেন বোনাস বাক্য
4: ছোট্ট?
0: কথাটির আসল অর্থ হল একটু, কিছুটা, সামান্য ইত্যাদি। তবে এটিকে একটু মুখের মধ্যে ধরে রেখে সামান্য লম্বা করে এবং নিচু স্বরগ্রামে বললে এটা শোনাবে
4: ছোট্ট,
0: এবং এর মাধ্যমে বোঝাবে যে আপনি কিছু একটা বলতে গিয়েও বলছেন না। জাপানিতে এভাবেই মার্জিত ভঙ্গিতে অপারগতা প্রকাশ করা হয়। কাজেই
4: তোয়োবি ওয়া ছোট্টো
0: কথাটি দিয়ে অনেকটা কোমলভাবে বোঝাবে যে শনিবার আমার একটু অসুবিধে আছে বা সেদিন আমি পারছি না।
1: শুনে শুনে বলুন,
4: তোয়োবি ওয়া ছোট্টো।
0: এ পর্যায়ে আমরা আরো একবার শুনব আজকের স্কিট।
3: কন্দোনো দোয়োবি কাইটো তো নিনজা হাকুবুৎসুকান নি ইকিমাসু।
6: মাইক সান ওয়া হন্তো নি নিনজা গা সুকি দেসু নে।
3: হাই, মিন্না দে ইশশো নি ইকিমাসেন কা?
6: আহ, দোয়োবি ওয়া চোট্টো ওয়াতাশি মো জুগিও গা আরিমাসু।
7: জান্নেন, জা ফুটারি দে ইকো।
1: এবারের পর্ব মাইকের সঙ্গে পপ কালচার। আজ আমরা জাপানের নিনজা সংস্কৃতি সম্পর্কে জানব।
0: নিনজা পুরনো যুগের গুপ্তচর। তাদের মূল কাজ ছিল শত্রুদের কাছ থেকে গোপন খবর সংগ্রহ করা। মনে করা হয় যে পঞ্চদশ ও ষোড়শ শতাব্দী নাগাদ প্রতিদ্বন্দ্বী সামন্ত প্রভুদের আমলে নিনজারা সক্রিয় ছিল। তাদের মধ্যে মিয়ে জেলার ইগা রিউ নিনজা এবং শিগা জেলার কোকা রিউ নিনজা ছিল সবচেয়ে বিখ্যাত।
1: নিনজাদের পোশাক পরিচ্ছদ দেখে মনে হয় যে এগুলো এমনভাবে তৈরি করা হতো যাতে করে সহজেই তারা আশপাশের পরিবেশে নিজেদের লুকিয়ে রাখতে পারত।
0: আসলে তারা প্রায়ই ছদ্মবেশ ধরে থাকত এবং ব্যবসায়ী, সন্ন্যাসী অথবা ভ্রাম্যমান মনোরঞ্জকের বেশে তারা সহজেই শত্রুদের এলাকায় প্রবেশ ও বিচরণ করত।
1: ম্যাজিকের মতো কিছু কৌশল তো তারা কাজে লাগাত, তাই না?
0: মাঙ্গা বা সিনেমায় যেসব ট্রিক দেখানো হয় সেগুলো আসল নয়, কিন্তু নিনজারা কিছু চৌকস বাজি দেখাত। তাদের সবচেয়ে বিখ্যাত ট্রিক ছিল তাদের এক বিশেষ অস্ত্র, শুরিকেন নামের তারকা আকৃতির চাকু ছুড়ে মারার বিদ্যা। তবে তাদের প্রকৃত কার্যকলাপের অনেকটাই অজানা রয়ে গেছে, আর এই রহস্যের কারণেই তাদের এতটা জনপ্রিয়তা।
1: নিনজাদের কাহিনী শুনে ওদের সম্পর্কে আরো জানতে ইচ্ছে করছে।
0: বন্ধুরা, এখানে শেষ করছি আজকের সহজ জাপানি ভাষা।
1: আগামী পর্বেও সঙ্গে থাকবেন আশা করি।
8: টোকিও কারা ওকুরি শিমাসু।
9: This is NHK World.
8: Radio Japan, Tokyo.